0: বড় দুঃখে কাইলে টাউকে দেখি কাইলে পেট দেখি কে দুঃখে আও দুঃখে আও জানি এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে করি কে নগর্নি কইলেই বিরামী ভয় কেই মেলো মিশে ভাই
1: বুয়া চিপ নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বিশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদো ছ নি তিন জাম বরু
0: হুঞ্ছ বুয়ারি ল গই আলম সারে গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 98465-64093
1: বুড়া এ বুড়া এসপালি বৈশাখমা হাম্রো ছোরাকো বিয়ে গর্নে ভনেকো হইন ভন্যা
3: হুন ত হো নি বুড়ি তর ইয়ো ঘরকো হালত হের ত ফেরি অব তরকারি ফলফুল র বালি নালি লাউনি বেলা পনি ভয়েকো ছ কাহ জানি কে গর্নি ম ত কেই সোচ্নাই সক্যা ছৈন ইয়ো সব্বই সামান একই ঠাউমা পাইনি পসল কাহ হোলা কুন্নি
1: কিন চিন্তা লিনুহুন্ছ বুড়া পহিলা জুন তারা রেস্টুরেন্ট সঞ্চালন গর্নু ভয়েকো দাই ভাউজুলে হাম্রোই বেশি শহর নগরপালিকা আর্টসেরামা সিবিএস